अमित कुमार, किशोर दा के सुपुत्र साथ दे रहे हैं आशा भोसले जी। ये दोनों मिलाकर, दोनों मिलकर ये सुंदर सा गीत हमको सुना दिए है आज के प्रोग्राम में। कहते हैं कि स्टॉप में दे, हाँ हाँ आप ठीक सुने कि स्टॉप में दे, ये सेल्फ वर्गलाइकन मेट आंदरन, यू सेल्फ वर्गलाइकन मेट आंदरन, दैट कुंत यू वेल denk ik stoppen ermee. Jezelf klein maken, helemaal niet goed. Jezelf vergelijken met anderen, jezelf klein maken. Steeds maar pleasen. Blijven hangen in het verleden. Twijfelen aan jezelf. Dit zijn geen goede eigenschappen. Wat wel goed is, begin met dit en dat zijn. In jezelf geloven. Ja, in jezelf geloven, voor jezelf kiezen, je grenzen bewaken, in het nu leven. Zeer belangrijk, in het nu leven trots zijn, echt trots zijn op hoe ver je bent gekomen. Jij kunt dit serieus, eerlijk. Ja, u hebt goed gehoord, kiezen voor uzelf. Dat wil niet zeggen dat u medemens moet gaan verwaarlozen en lelijk doen. Nee.

मन हर उदास अमित कुमार जी की आवाज में श्रवण की है ये नजर ना लागे ओ साथियों। उससे पहले बंद आंख से देख तमाशा दुनिया का फिल्म परवरिश निकाला गया था और ये जो अभी आपने सुने वो देश परदेश फिल्म देश परदेश से निकाल दिया गया है। That is for Iedereen. That is for Iedereen. This ain't best dude. Ja, this ain't best dude. Je hoeft niet perfect te zijn om waardevol te zijn. Je inzet vandaag bepaalt je leven morgen. En zoals ik eerder heb gezegd, vergelijk jezelf niet met anderen. Hun verhaal is niet jouw verhaal. Rust is niet lui, het is opladen. Kleine stappen elke dag brengen je verder dan je denkt. Je doet het geweldig en trots op je zijn, dat is ook iets bijzonders.

शंकर शंकर जय किशन की साज है, म्यूजिक डायरेक्टर, वेरी नाइस। Laat het verleden los moet het zijn. Laat het verleden los, omarm de mogelijkheden van vandaag. En schrijf deze week een verhaal waar je trots op zult zijn. Een gezegend moment aan al mijn lieve luisteraars van Vauhen Hindustani Radio. दस मिनट बाकी है बारह बजने में शनिवार के कार्यक्रम यहाँ से पेश किया जाता है।

या मैंने लिफामेंस आदमी मुसाफिर है, ये बात तो हकीकत है। जब हम आए हैं तो जाएंगे, जैसे अभी आगे में मैंने बताई है। Geniet neem tijd voor jezelf, neem tijd voor je plezier, maak tijd om te lachen, tijd om te genieten. Wij wensen u allen vanuit Van Hunnestani Radio een prachtige dag, een prachtige moment waar u ook zich mag bevinden.

0: ना दियो भैया लीफर देंस कर लो ठीक है। तो हमारी जनता एक दो समाचार आप लोग के और हम सुनाएंगे तो हमारा एक घंटा प्रोग्राम पूरा हो जाएंगे। तो ये बात है फिर कहते बिन कोर्ट साइन वे मेन से अनपार अंतविकलिंग बिन कोर्ट साइन वे बर एक बार ऑफ वेट्स ऑफ या और वही फाउन एक मैं चल बीच ना हम लोग को अलमाल तरीक ले हम लोग के व्हाट्सएप नंबर पिन कोड खाओ बकेन मांग के और व्हाट्सएप पे हम लोग के रेक्स्ट्रीज कुछ गीत मंगियो कुछ इनफॉरमेशन कुछ बोले मंगियो भैया डायरेक्ट व्हाट्सएप करिए हम लोग लगे आ जाई एंड दर क्राइ हियर बिन कोड दे से इनफॉरमेशन रेडियो फाउन हम लोग के बहुत आगे जा है दोस्तों एंड एंड एंड नॉट ओनली दैट वे हां रेडियो फाउन हैव सन एक फाउन karaoke groep namelijk mensen van onze collega's binnenkort gaan we starten met Fahun Chow taalgroep ook mensen wetsop zijn wij en wij zijn ook de laagste Janneke subse laag subse goedkope laat maar dat zeggen een goedkoopste radio John Farmais DWH Farmais en Moutkes en alles kunt u gewoon bellen naar ons studio nummer 07-36-22-077 per aanploekoham garantie dit hee die sepse goedkoop reclame, vermaais en alles ga ik doen en voor u dat u namelijk verder beter met uw bedrijf en de winkels kan. Tap de Kobaya bij het bureau van de schaatsschuld in Suriname heeft reageerd op een bericht over de kwijtschelding van Surinaamse schulden door China. Suriname behoort karja hai yani China ke to hiya bole hega staatsschuld jo bole boskaap je ki chinwa hai specifiek renteloze lening van 320 miljoen Chinese yen kwijtgescholden maar niet de volledige schuld van circa 550 miljoen. Dus 320 miljoen Chinese paisa ukabel kwijt kan deze bakina 550 miljoen Amerikaan dollar wa. Dus Suriname Chinese karjaba. Ook mag de kwijtschelding niet worden gepresenteerd als een nieuwe schuldkwijtschelding in 2026 mee. Orikarbare mee persbericht bolle reactiebureau van staatsschuld bolle hege bericht geven in zaken Chinese schuldkwijtschelding. Op bolle hege dat de minister van Financiën en Planning op 8 september heeft verspreid. Op bolle bolle uchi wa aisena he ki sappai swa chinoa bolle schuld kardise. Op minister van Financiën en Planning achke bolle verspreid kardise. Ke kwijt kan die Chinwa na lega kan pai pai zwa. Lening doet 1 januari 2022 kera al uit het overzicht van de buitenlandse overheidsschulden waren verwijderd. Hierdoor vinden deze leningen buiten het gereguleerde proces van schuld herstructureren met China. Dus 2022 de regering Janneke Jefferson Toki kera oesem met een renteloze lening per 1 januari pe bolle buitenlandse overheidsschulden waren verwijderd. Op bolle de informatie over deze lening is terug te vinden pandra 15 van de schuldplan 2026 mee. Toen hij zei, wanneer de kwijtschelding formeel is overgenomen, vermeldde persbureau, toen hamlo ke minister van Financiën, die betawe he, adjanta soje chinoa, sab chor deze karjoa, maar hij zei na he, hij zei chijua na he, bhaiya. गलीबे में भैया हुआ पे भाई वोर द विस्लिंग भले गलीबी एगो जगह है जहाँ आदमी जा है घूमे उमे भाई और गलीबी में का बोले है का स्त्रांत इस दार बोले अब स्क्रिक दूर स्टिक पर दई बोले है का इसी दैन बोले एगो ओम और नीफ में भैल है वार बेड ओम है लीफन इसका कोमन ओम भैया मर गए ओकर नीफ के छोड़ी भूख के माढ़ाड़ी से और बोले झगड़वा भैल है दोनों में का बेटुआ में और बोले दे स्लाख्तोफ आज का फॉलक फन अपखलोपन फरवांडिंगे सेन ओवरलीडन तो फालक अन पोलिसी अगेंट दो फालक द गलीबी फरब्लाइव ही द फरदाख्तर आंगहाउदन देसे फरफॉल्कस ओवरगेड्राग नतुले फॉर फर्दरे onderzoek mensen de omarge he en betawe hega doodgeschoken is de 40-jarige Jamie Amarge he en je maand he de kito bhaiya hebben doodgeschoken is de 40-jarige Jamie A en bole hega vrijgekomen. Dus, en zijn 70-jarige Philips Groenberg woensdagavond door de dood in Christina Kondrik. Want je hamare Surinamke janta. Jo aanplukken en betalen, bhaiya Venezuela ke president, jo ne tu jane Madura ke do ban kari se, ajo un fee pe raha, u hoi ge hua ke president, ek aurat hai, to u aail hai Suriname des me bhaiya, oke, Jenny Simon hum log ke president, uitnodig karke bulai se, tab u aail hai bhai, tab baatcheet hoega for samenwerking van visserij, landbouw en nog heel veel dingen. Hem jijle ter is zo hun weg met bhaiya, hoe pe bhi jabber gewapende beroefing bhail hai, jek hoa pe dagawol bhail hai, kitra kitra dagawol bhatai bhaiya, $4,000 leke chal ge, televisie leke chal ge hai, khas cilinder leke chal ge hai, aur beroefing flieten se nulak hai, swart te uda fit se, to, aur hamara bhaiya, hum log ke jo minister buitenlandse zaken ko kanam hua bhitar ise le le, aur u hai तुलंजानो है हनीस मनोरथ बोले हम लोग के क्रिमिनलिटी कमती भइल है तो ये बती आप सुरीनाम एन फिलिस्वेना मेकन ऑफ सामनवर्किंग इन लैंडबॉ फिशरी एन ए एनर्जी के बारे में हमारे जनता ऐसे बात है रूफर्स कितन मान नेर एन माकन $1,000 बैठ मेंसे तो पेरू भैया स्लाइस सिख आन बाय डोर फेस खलेडा फेलिक्स Allianz hield de Amerikaans. Dus toe, je ze bebaand aan kon hem zo laten heen. और यहां तक था हमारा देश और विदेश के समाचार सुनने के लिए बहुत-बहुत धन्यवाद जॉनी नंबर वन है हमारा नाम और इस प्रोग्राम को हर हाल रविवार के सोमवार के 1 बजे हम फिर से करेंगे और बीच-बीच भी हम चला देंगे और हमारा राम राम नमस्कार प्यार भरी अदाब
1: म्यूजिक एंड इंफॉर्मेशन Bij Fahon Hindustani Radio.
2: U luistert naar Hindustani Radio. Radio Fahon.
3: Digitale radio. FahonFM.nl.
4: Dit is het Fahon Hindustani Radio nieuws. Goedemiddag, ik ben Bart Meijer.
5: Een zware storm heeft Hawaï getroffen en zeker 2 doden geëist. Op Kauai werd een man dood aangetroffen langs de kustlijn en op Oahu overleed een man doordat een boom op hem viel. 33.000 huishoudens zitten zonder stroom. De gouverneur vroeg Trump de noodtoestand uit te roepen en zette meer dan 300 leden van de Nationale Garde in. Een vrouw uit Ude is omgekomen bij het ernstige busongeluk in Zwitserland. Haar echtgenoot overleefde de crash en ligt met verwondingen in het ziekenhuis. Hulpdiensten werken nog aan de volledige identificatie van alle slachtoffers. Alarmcentrale Eurocross krijgt momenteel een enorme stroom aan telefoontjes binnen. Bij het tragisch ongeluk vielen in totaal 5 doden en 40 gewonden. Het ministerie van Landbouw stelt een extra subsidie beschikbaar voor het vergroten van de biodiversiteit. Agrariërs zaaien daarbij stroken met kruidenrijke gassen tussen hun gewone gewassen zoals tarwe. Deze combinatie is gunstig voor de bodemkwaliteit en het voortbestaan van insecten en vogels. En tientallen supporters van Feyenoord krijgen een stadionverbod voor de Kuip en mogelijk heel Nederland. De voetbalclub heeft 47 personen geïdentificeerd na incidenten tijdens de wedstrijd tegen Cambuur. Feyenoord-fans staken tijdens het duel massaal vuurwerk af op de tribunes. Een deel van het vuurwerk belandde in het vak met de supporters van de tegenstander. 7 Cambuur-fans raakten daardoor gewond aan hun gehoor, ogen en huid. Het weer nog. In Nederland is het vandaag bewolkt met af en toe wat lichte regen. Later volgt wat zon bij maximaal rond 20 à 21 graden. Morgen hebben we zon en stapelwolken met een temperatuur tussen 20 en 23 graden.
4: En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
0: BGL Reizen, dagtoer Aken, Duitsland op 12 september 2026 voor maar €39,50 per persoon. BGL Reizen, 10-daagse busreis naar Spanje, Loret de Mar, van 16 tot en met 25 oktober. Excursie Torenda, Mark, Andorra, Tax-free, Barcelona. Appartementen, 4 persoons, basis van 4 personen, €405 per persoon. Hotel op basis van 2 personen, inclusief ontbijt en avondeten voor €510. Op staanplaats. plaats ten Rijswijk, zwembad De Schelp en station Rotterdam. BGL reizen driedaagse Londen toen live in concert met Juvenal Teliale. BG vertrekt zaterdag 12 december terug maandag 14 december. 14 december. Driedaagse Londen toen België reizen live in concert Juvenal Teliale. Dag 1 Zoutdal, dag 2 Juvenal Teliale live. Dag die Blue Water Mall. Het is gratis koffie, thee, frisdrank, water in de bus. Daar concertkaarten vanaf £50 op stapplaats Den Haag. Info reservering bel Bridge op 06-300-1700-1 of mail naar bglreizen@outlook.com. Hurry kam kilje. हर एडवर्टाइजमेंट के लिए मौत के समाचार फरमाइश या जो भी खबरें आपको देना है आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl। हर एक एडवर्टाइजमेंट हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक op telefoon nummer 07-365-2247. Meer info www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
1: Den Haag heeft het Binnenhof, de Hofwijver, het Vredespaleis en je eigen Fahon Hindustani Radio.
0: और दोस्तों आज हम आप लोग को कुछ नए गीत सुनाएंगे और कुछ पुराने गीत सुनाएंगे। बॉलीवुड नहीं, गयाना का हॉट चटनी सुनाएंगे हमारे यारो एंड वखान फंदाग द हॉट चटनी नंबर्स फंदाग खनीते अनहेले उर गाँव दरमी एंड लाओ इवन लिस्टन व्हाट इट न्यू गॉट ओवर द चटनी शोका शोका।